শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 19 জুন শুক্রবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় সঙ্গীতা রাজবংশী দাস এবং আমি অজন্তা গুপ্ত। হোয়াইট হাউস বুধবার জানিয়েছে যে যুক্তরাষ্ট্র ও ইরান ডিজিটাল মাধ্যমে তাদের সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। ইরানের রাষ্ট্রপরিচালিত টেলিভিশন জানিয়েছে যে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে স্বাক্ষর করেছেন। এই প্রাথমিক চুক্তির লক্ষ্য হল তাদের মধ্যকার সংঘাতের অবসান ঘটানো। ইরানের গণমাধ্যম পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের দেওয়া সর্বশেষ তথ্য প্রকাশ করেছে। তিনি বলেছেন, এই সমঝোতা স্মারক লঙ্ঘন করলে বৃহত্তর মূল্য দিতে হবে, কারণ উভয় নেতাই এতে স্বাক্ষর করেছেন। তিনি আরও জানিয়েছেন, এটি তেহরানের পছন্দের পন্থা এবং এর জন্য আনুষ্ঠানিকতার তেমন প্রয়োজন তারা দেখছেন না। তবে তিনি বলেন, সুইজারল্যান্ড বৈঠকের পরিকল্পনা অপরিবর্তিত রয়েছে। সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল যে শুক্রবার সুইজারল্যান্ড চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করবে। বুধবার সকালে ফ্রান্সের এভিয়ান শহরে অনুষ্ঠিত G7 এর শীর্ষ সম্মেলন ত্যাগ করার সময় ট্রাম্প এই সমঝোতা স্মারকের প্রশংসা করেন। তিনি বলেন, এর মাধ্যমে সব লক্ষ্য এবং আরও অনেক কিছু অর্জিত হবে। যুক্তরাষ্ট্র 60 দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করেছে। ট্রাম্প তেহরানকে সতর্ক করে দিয়ে এও বলেন, এটি একটি সমঝোতা স্মারক, এটি যদি 60 দিনের মধ্যে সম্পন্ন না হয় তাহলে ঠিক আছে, আমরা আবার বোমা হামলা শুরু করব। আমি তা করতে চাই না কারণ এটি খুবই ভালো, কিন্তু আমাদের হয়তো তা করতে হতে পারে কারণ আমরা তাদের কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেব না। ট্রাম্প আরও জানান, চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে আরও বেশি সময় লাগতে পারে। তবে তিনি এও বলেন যে ইরান শর্তগুলো মেনে চললে তিনি এ নিয়ে চিন্তিত নন। ইরান ও ইউক্রেনের পরিস্থিতিসহ 9টি যৌথ ঘোষণাপত্র গ্রহণের পর পূর্ব ফ্রান্সের এভিয়ান লে মাতে শিল্পোন্নত 7 দেশের জোট G7 নেতারা 3 দিনব্যাপী শীর্ষ সম্মেলন শেষ করেছেন। যৌথ বিবৃতি জারি করার পরিবর্তে G7 বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করে পৃথক পৃথক নথি প্রকাশ করেছে। সম্মেলনে সভাপতিত্বকারী ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এই শীর্ষ সম্মেলনের প্রশংসা করে বলেছেন, এটি ছিল নেতাদের মধ্যে ঐক্য, মানসম্পন্ন আলোচনা এবং প্রকৃত সহযোগিতার একটি মুহূর্ত। ভূ রাজনৈতিক বিষয়াবলী প্রসঙ্গে নেতৃবৃন্দ ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে এবং হরমুজ প্রণালীর ওপর বৈশ্বিক নির্ভরতা হ্রাস ও নিজেদের জ্বালানি মজুদ বৃদ্ধির লক্ষ্যে জ্বালানি সরবরাহ পথের বৈচিত্র্যকরণ ত্বরান্বিত করার অঙ্গীকার করেছেন। নেতারা ঘোষণা করেছেন যে ইউক্রেনের প্রতি অবিচল সমর্থনে তারা ঐক্যবদ্ধ এবং দূরপাল্লার সামরিক সক্ষমতার সরবরাহ বাড়াতে তারা সম্মত হয়েছেন। গত বছর কানাডায় অনুষ্ঠিত G7 শীর্ষ সম্মেলনে ট্রাম্প আলোচনার প্রথম দিনই দেশে ফিরে যান এবং ইউক্রেন সম্পর্কিত আলোচনায় অংশ নেননি। এবার তিনি এবং তার ইউক্রেনীয় প্রতিপক্ষ ভলোদিমির জেলেনস্কি আলোচনায় বসেন। ট্রাম্প এও ইঙ্গিত দেন যে যুক্তরাষ্ট্র পুনরায় রাশিয়ার ওপর অপরিশোধিত তেল সংক্রান্ত নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে তেল সরবরাহের ওপর নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছে। ম্যাক্রন সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও উপস্থিত সকলের মতোই শুধু এইটুকু উল্লেখ করেছেন যে শান্তি আলোচনার ব্যাপারে রাশিয়ার তরফে কোনো আন্তরিক আগ্রহ নেই। তিনি জোর দিয়ে বলেন, নেতারা সকলেই একমত যে ইউক্রেনের বিষয়ে তাদের অবস্থানে অটল থাকতে হবে এবং এই যৌথ অঙ্গীকারকে তিনি একটি প্রকৃত পরিবর্তন বলে অভিহিত করেন।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। আন্তর্জাতিক জ্বালানি এজেন্সি বলছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈরিতা অবসানের চুক্তির ফলে আগামী বছর বিশ্বব্যাপী তেল সরবরাহে উল্লেখযোগ্য উদ্বৃত্ত দেখা যাবে। তবে এজেন্সি সতর্ক করে দিয়ে এও বলেছে যে সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক করতে এবং নৌপথ থেকে মাইন অপসারণ করতে সময় লাগবে। বুধবার প্রকাশিত আইইএর পূর্বাভাসে বলা হয়, 2027 সালে সরবরাহ দৈনিক 8 মিলিয়ন ব্যারেল বৃদ্ধি পেয়ে 110.3 মিলিয়ন ব্যারেলে পৌঁছাবে। ইরান সংঘাতের কারণে 2026 সালে সরবরাহ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে বলা হয়েছে, সংঘাত নিরসনের চুক্তিটি বহাল থাকলে মধ্যপ্রাচ্যে তেল উৎপাদন এবং সেখান থেকে রপ্তানি ধীরে ধীরে পুনরুদ্ধার হবে বলে আশা করা হচ্ছে। প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়েছে যে আগামী বছর বিশ্বব্যাপী তেলের সরবরাহে উদ্বৃত্ত দেখা দেবে। চাহিদা তুলনামূলকভাবে সামান্য বেড়ে দৈনিক 105.3 মিলিয়ন ব্যারেল হবে বলে অনুমান করা হচ্ছে, যা সরবরাহের চেয়ে প্রায় 5 মিলিয়ন ব্যারেল কম। আইইএ বলছে, সংঘাতের প্রেক্ষাপটে দেশগুলো যখন তাদের জ্বালানি কৌশল পর্যালোচনা করছে, তখন এই উদ্বৃত্ত জ্বালানি কমে আসা মজুদ পুনরুদ্ধার বা নতুন মজুদ গড়ে তোলার সুযোগ করে দিতে পারে। চীনের পর্যটকদের সংখ্যা ক্রমাগত হ্রাস পাওয়ায় মে মাসে টানা 2 মাস ধরে জাপানে বিদেশি পর্যটকের সংখ্যা হ্রাস পেয়েছে। জাপানের জাতীয় পর্যটন সংস্থা বা JNTOর ভাষ্যমতে, গত মাসে 3.55 মিলিয়নের বেশি মানুষ দেশটি ভ্রমণ করেছেন, যা বছরওয়ারি হিসেবে 3.6% কম। মে মাসে 19টি দেশ ও অঞ্চল থেকে আসা পর্যটকের সংখ্যা রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। দক্ষিণ কোরিয়ার পর্যটকদের সংখ্যা 15.2% বেড়ে প্রায় 9,50,000-এ দাঁড়িয়েছে এবং তাইওয়ান থেকে আসা পর্যটকের সংখ্যা 14.6% বেড়ে 6,10,000-এর বেশি হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে আসা ভ্রমণকারীর সংখ্যা 7% বেড়েছে। মধ্যপ্রাচ্য থেকে আসা ভ্রমণকারীর সংখ্যা, যা মার্চ ও এপ্রিলে ব্যাপকভাবে কমে গিয়েছিল কিছু বিমান পরিষেবা পুনরায় চালু হওয়ার কারণে, 67.8% বৃদ্ধি পেয়েছে। এদিকে চীন থেকে আসা পর্যটকের সংখ্যা 60.4% কমে প্রায় 3,10,000-এ নেমে এসেছে, যা টানা ষষ্ঠ মাসের মতো হ্রাস। দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতির পরিপ্রেক্ষিতে গত শরতে চীন সরকার তার জনগণকে জাপান ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিল। থাইল্যান্ড থেকে আসা ভ্রমণকারীর সংখ্যা 8.6% এবং ভিয়েতনাম থেকে আসা ভ্রমণকারীর সংখ্যা 2.1% কমেছে। JNTO বলছে, এই দেশগুলোর পর্যটকদের কাছে চীন আরও জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে বলে মনে হচ্ছে।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।
2: আপনারা টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান FM তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়। শুনছেন স্যাটেলাইটেও।